0: থিয়েটার টপ স্টোরি
1: ডেঙ্গু পরিশ্র পাওয়াতাগেন গিয়ে দশদহসকট নাডু ডেঙ্গু মধুরন বোবন পরিশ্র পাওয়াতাগেন গিয়ে পুদ্গলিন দশদহসক সদহা নাডু পাওরা এতি বব শ্রীলঙ্কা মহজন সৌখ্য পরীক্ষকবরুন গিয়ে সঙ্গমেয় পাবসনবা এহিলে কম চমিল মুতু